আশায় ও আগে পুঞ্জি লোকে দেবার মা থেকে বেদা কান্নটা মাকে ওরা এসে টলু দেয়া মাকে আইতে ও আগে করগেন ফেলাবে আবনটা ইতিন আপে আয় মা হম্বে না